পর প্রিন্স নিজেকর্ত রকমভোগ তোমারই সাধন নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রহী মহানুভাবহরু তপাইলে আফ্নো সওয়ারী সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেবাকা লাগি সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেলে কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচার বন্য অগি সওয়ারী কর তথা বস্তুর একিম দান তথা কর বুঝাইপছি প্রাপ্ত হুই বিনা আফ্নো বুঝাই করকো রকম র আফ্নো সওয়ারী নম্বর একিম গর্ন হুন এসেই সূচনা মার্ফত অনুরোধ গরিন্ছ। কোষ্টি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সম্বন্ধে আদালত বা গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণীবাদ প্রবাহ সেবা প্রাপ্তি সহজীকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষবাট মৌখিক সেবাহ প্রাপ্ত সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখ অনুরোধ করেন। সেবা প্রাপ্তি কক্ষ প্রলোভন নগরি আপনো সেবা লিন হার্দিক অপিল করদ সেবা প্রাপ্তি কোনো গ্রাস আইন শুনে অধিকার কারণী প্রমুখ সম্পর্ক রাখ সক্রিয়।
1: প্রদেশ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর ইউন হিংসাবাট বচন র বচাও
0: লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসা জোখিম হন সক্ষম হিংসা ছিমেকি আপন্ত সাথী ভাই পরিচিত নাতিদার রসুকি বাট হন সক্ষম অভিভাবক আপনা ছোড়াছড়ি ব্যবহার খেয়াল রাখ বালবালিকা চালচলন পানি বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয় হন সক্ষম তিস্তু পাই উনিহসঙ্গ তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করে করাও।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ মৌসম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা লিনির দিনে করাও মৌসম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিনে করাও প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন অসর ঘটানো সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জনাও ঊর্জা বচত সুস্থ ঊর্জা প্রয়োগ বনাও বাথরুম প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাথরুম সংরক্ষণ করাও জীবন রক্ষা করাও।
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেহ
3: হত্যা দিদি ইয়ে নয় ঘর বানানো কষ্ট তনাত্মক কাম রয়েছে বলে বিজুলি সামান কিন্ন বাজার চার চারটা পশল চারে কতই পাই ওহ অব সামান দিন কাঠমান্ডু জানু পড়ে হো কি কেউ ধত বহন তুমি কষ্ট সামান আনা সৌ বিজুলি সামান লিন কাঠমান্ডু কি না জানো আমরা সুরুখমা সত্য থুক পাইছ তো
4: ए हो र दिदी कहाँ पाइन्छ म त खोज्दा खोज्दा थाकिसके हो
3: ल सुनु बहिनी सुनु डुकुमा नगरपालिका ओडानी पासमा भएको शान्ति स्टोर एन्ड सप्लाई छ नि त्यहाँ बिजुलीका सम्पूर्ण नयाँ सामानहरू होलसेल तथा खुद्रा मूल्यमा पाइन्छन् बोर्ड आधुनिक स्विच वाइरिङका सामान जे खोज्यो त्यही तयार लौ नयाँ सामान पनि पाउने पुरानो सामान पनि मर्मत हुने यो त ढुङ्गा खोज्दा बेउटा मिले जस्तै भयो नि दिदी
5: हजुर बिजुलीको भरपर्दो सहयात्री शान्ति स्टोर एण्ड सप्लायर्स सोलु दुखुण्ड नगरपालिका वडा नम्बर पाँच सल्लेरी सोलु खुम्बु यहाँ बिजुलीका सम्पूर्ण सामानहरू होलसेल तथा खुद्रा मूल्यमा पाउनुका साथै नयाँ तथा पुराना सामान मर्मत पनि गरिन्छ थप जानकारीका लागि सम्पर्क नम्बरहरू कुल नारायण श्रेष्ठ 97 63 00 57 84 र विवेक श्रेष्ठ 98 62 82 00 00 सुनु धुपकुण्ड नगरपालिका पाँच सोलिरी सुनु खुम्बु
6: सड़क प्रयोग गर्दा डेंगू सड़क सीमा अतिक्रमण नगरौं सड़क सीमामा अस्थायी एवं स्थायी संरचना निर्माण नगरौं सड़कको नाली थल तथा पानी निकास बन्द हुन नदिउं सवारी चलाउँदा लेन अनुसार पालना गरौं र गरौं सवारी चलाउँदा ट्राफिक नियमको पालना गरौं सवारी साधुमा खुम्बिएर वा छतमा बसेर यात्रा नगरौं सड़कको क्षमता भन्दा बढ़ी भाग प्रयोग नगरौं जेब्रा क्रसिङबाट मातृ बाटो काट्ने गरौं सड़कको तत्काल मजबुती मार्ग गर्ने गरौं यात्राको क्रममा कुनै समस्या भए नजिकको प्रहरीलाई खबर गराऊ।
1: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कृषि प्रदेशद्वारा जनहितमा जारी
7: सन्देश।

0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালনের সম্বন্ধে অদলিত বা গ্রহী মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণী বা প্রবাহ সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করে উক্ত কক্ষ বা নিশুল্ক সেবাহ প্রাপ্ত করে সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করেন। সেবা প্রাপ্তিমা কফিক প্রলোভনা নেতারি আপন সেবা লীন হার্দিক অপিল করছেন। সেবা প্রাপ্তিমা কোনো গ্রাহক আইনা গ্রাহক শুনে অধিকার কারণী প্রমুখ সুজ সম্পর্ক রাখা সক্রম
1: কর্তৃ প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর ইউন হিংসা বাদ বচন র বচাও লঞ্চনী হিংসা সামাজিক অপরাধ হো বালবালিকা লঞ্চনী হিংসা তো ঝুঁকিমা হন সক্ষম হিংসা সিমিকি আফন্ত সাথী ভাই পরিচিত নাতিদার রসুকি বাদ হন সক্ষম অভিভাবকলে আপনা ছোড়াছুড়ি ব্যবহার খেয়াল রাখো বালবালিকা চাল চলন বাণী বেহরা অস্বাভাবিক পরিবর্তন আয়োগ হন সক্ষম তিস্তু পাই উনিহর সঙ্গে তৎকাল কুড়া করাও বালবালিকা সঙ্গে নিয়মিত সম্পাদ করণে করাও আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ মৌসুম সম্বন্ধে সহী সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা লিনির দিনে করাও মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা লিনে করাও প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটানো সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বসত সুস্থ ঊর্জা প্রয়োগ বড়াও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরণ সংরক্ষণ করাও জীবন রক্ষা করাও
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে কৃষি প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: সড়ক প্রয়োগ ডিএনডিউ সড়ক সীমা অতিক্রমণ নগরও সড়ক সীমা অস্থায়ী এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ নগরও সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাওয়া লেন অনুসার পালনা করাও র করাও সবারি চলাওয়া ট্রাফিক নিয়ম কু পালনা করাও সবারি সাধুমা ঝুঙ্গিয়ে ওয়া সৎমা বসির যাত্রা নগরও সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ঘাট প্রয়োগ নগরও জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করাও সড়ক তৎকাল মধুকুমার গড়ে করাও যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও
2: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয়ে কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: সবারি সাধুক ইঞ্জিন ত্রিপুণ সম্বন্ধে সূচনা
3: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবর তপাইলে আপনার সবারি সাধন নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধনক ইঞ্জিন ট্রেফিক অবস্থা রুজু বা অন্য কোন কয়েকফেট ভয় নভেক রুজু করার মাত্র খরিদ বিক্রি করা এসেই সূচনা মারফত অনুরোধ করি
0: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: সাথে হেরে কিনা কথা সমাচার আসতো বয়ফ্রেন্ড অবশ্যই কি
1: আয়োজিত পড়তে আসবে তখন সামাজিক সংগ্রামে আমাদের থেকে পড়তে অনু করছে তো মিথ্যার ভ্রামক সূচনা আসছে স্যার এসে না আছে না এসে বললেন নাকি আসেনি
0: মিথ্যা ভ্রামক মানুষ কি মনে করছো
1: তুমি থাকে না
0: থাকে
1: মিথ্যা সূচনা ভনেকো আসলে থাহানাই নপাএকো কুরা লেখ্নু বা ফৈলাউনে কুরা হো অনি ভ্রামক সূচনা ভনেকো চাহিঁ জানি জানি নিয়তবশ আফ্নো ফাইদা বা স্বার্থকা লাগি ফৈলাউনে গলত সূচনা হো এস্তা সূচনালে সমাজলাই ভ্রামিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সূচনা গর্ছ
0: ওহো त्यसो भए त यस्तो सूचना सेयर लाइक गर्नु हुँदैन रहेछ है
1: होली भ्रामक र मिथ्या सूचना सेयर तथा कमेन्ट के पनि गर्नु हुँदैन सेयर गर्ने भए पनि त्यो सूचना सत्य तथ्य हो कि होइन त्यो पनि गर्नुपर्छ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ नीति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाउ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास

নিয়ন্ত্রণ না দিয়ে জেলা প্রাধিকরণ ভক্তপুরকার সূচনা অধিকারী তথা ডিএসপি দীপক কুমার কার্কিলে বক্তব্য দান করেন। ভূমি সমস্যা সমাধান সমিতির হালসামত